0: মানে এটা ফাইবে না, এই ফসল
1: traumatic injury at 108 Pampano Lane. Cross streets are Highway B. 0810.